খণ্ড খড়গ, অস্ত্রপান খণ্ড খড়গ, তুপ্ত তবর আরতি, অস্ত্রপান খণ্ড খড়গ, তুপ্ত তবর আরতি, সাহেব সরোহী সাহি ইহি হমারে পীর, সাহেব সরোহী সাহি ইহি হমারে পীর, তীর তুই সাথি তুহি, তুহি তবর তলবার, তীর তুই সাথি তুহি, তুহি তবর তলবার, নাম তোহারো জো।

আঠ দাম কোছি পরো হয়ো লাখিনা ভুলনা তন্না ত্যাগ কে প্রীত চরণ কো বীরা নীচ।